0: Ja, ik vind het nummer geweldig. Kabhi Alvida Na Kehna. Chalte, chalte, kabhi Alvida Na Kehna. Ja, ik krijg hier ook WhatsApp berichten van Suna. Hambi maila kono apan jeevan saathi. Apan zindagi mein koi jeevan saathi hai maila. Maar jab ee jeevan mein na milega, ta hum zeker dobara janam lebe. To jeevan saathi banne khatir. Nou ja, als je de dag van gisteren en de komende dagen wil samenvatten in een paar woorden, te conjubileer van een stille tocht in Zeeland, behoort Gamieke Baathinge, Kimwape Kaaphellinge. Van een stille tocht in Zeeland naar wereldleiders aan de onderhandelingstafel in Frankrijk. Van de emoties rond een voetbalwedstrijd, ja. Naar gesprekken over vrede, veiligheid en de toekomst van miljoenen mensen. Het laat zien hoe lokaal en wereldwijd nieuws vaak dichter bij elkaar liggen dan we denken. Adamia Aige, hè? Adamia Aige.
1: Is waar, is allemaal waar.
0: Ja, ja, Adamia
1: Aige. Sachi Juan Jonte Bolega, Sachi Aige.
0: Ham Kabi
1: Jonte Bolega. Ham Kabi Jonte Bolega.
0: Ham Kabi Jonte Bolila. Ham Kabi Jonte Bolila.
1: Kabi na. Kabi na. Kabi
0: na.
1: Jane ke Jonte Bolega. जेके डर है
0: जेके डर है
1: जेके कुछ छिपावे के बाद
0: सुना हमें कुछ के डरना है वही खाते हम
1: तो
0: बोल
1: के डरना है कोई के ना कुछ के ना क्लार प्रित पांगी सो इज दैट सो मुत इट ऑक साइन लॉयड
0: गुडमिडा गुडमिडा गुडमिडा गान गुडमिडा वेलकम
1: मिल ना सका दिल को अगर प्यार तुम्हारा आना पड़ेगा मुझको दुनिया में दोबारा वही बतिया तू अब बतावत रहे
0: वही बतिया हम बतावत रहे हाँ हाँ तो हाँ जे तू
1: इस बात हम ना करी ला
0: नया ja, goedemiddag voordat je vergeet.
1: Na Karila. Goedemiddag, goedemiddag.
0: Goedemiddag. Mooi, mooi, mooi. Bara sas dhas ki tu hele aaj.
1: Are yaar, koi khushi ki baat hai.
0: Toh fariyari hai ga. Hum sabere se sochila, kanhiye se hum eigenlijk sochila, van hoe kan een vrouw 32 jaar lang met jou volhouden? Ik kan niet eens een paar minuten met jou volhouden.
1: 32 minuten. 32 minuten kun jij volhouden. Hooguit.
0: Hooguit 32 minuten, ja.
1: सबको एक गोलक वाना है इंदरदात अति नहीं सो माकलक हो मार जाने हम एक्ट को रोमांटिक किस बाती तो
0: हम हम
1: वही में वही में जादू छुपल
0: सुना ना खानी हम जाने मैं दुनिया भर जाना है गया जो उजाल के लाल सर जाना है कि कितना रोमांटिकस तू बाटे तो जैसे कोई ना है गया
1: नो दैट विल नीड सेगा मां दार से दी चोरी ए चबिया जोन हैगा वही में हैगा
0: वही में है ना या
1: जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है
0: आई आई आई नाउ गेफेलिसिटेड नाम से
1: मेर इज इट नीड है
0: नहीं मेर इज इट नीड
1: खाली बतिया तू बोल दिया मैं पार्टनर के क्लार
0: क्लार डोन
1: तो के ना हूं बोले के हम बोल ली तो ये मुनीत से एक हाउ फाइन
0: नहीं तो ये मुत एक बीच लादिंग गेव जिसे तू बोले
1: लादन
0: तो के चाहिए लादन है तो
1: तोर बिना हमें सांस ना ले एक खानी में लेव
0: तोर ऐसे बोलिए तो तू ना रहे घर है तो हमें कुछ ना मोई लगेगा
1: व्याकुल हो जाएगा हमें जीव व्याकुल हो जाएगा
0: तू अपन माय लगे ना जी अब
1: तू हमार पारासीथामोल बात है
0: तू
1: हमार दुख दूर करेगा दुनिया में जो दुख बा नहीं सुन ना चाहे जितना बबाल है दुनिया में
0: या
1: चाहे जितना चीत तोर ऊपर पर रहेगा दत बदू लेकर मैं अगर तो के कोई स्टोई ना तू फलात हैगा
0: हां
1: एगो एगो अच्छा योग तो नहीं तीन तह है एगो
0: एगो
1: दैन कैन यू ऑलवेज ओवरलाइव सो सिंपल इज इट
0: सो सिंपल इज इट
1: दस ना खोज ये गली गली ऑप्लोसिंग ना ऑप्लोसिंग यही बा एगो स्टोई ना तू फलात तू खोज ले
0: हां
1: जोन तोर साथ देवे के तैयार बा दुख में और सुख में भी
0: ओ खनी एगो खनी एगो
1: एगो में तुझे किनारा मिल जाएगा लोग एगो तो के मोई होइगे ता तो के किनारा मिल जाएगा नहीं मां जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है आशदत कुन सका दन इस प्रीमा तो
0: मोई बोले बड़ा मोई बोले बड़ा बड़ा ज्ञान क्या बात बोले आइले तू आदमी लोग के समझा ले आज के कि कैसे तू कैसे जिंदगी तू गुजार सके है
1: एंड हु इट गेसेलिग हाउट
0: हु इट गेसेलिग हाउट
1: यू मुट इट वेल गेसेलिग हाउट है लॉयड
0: या या या
1: dus एकदम साई हो जाएगा लाइफ दैन इज इट नीड मे लाइक दिस एल्के डग मुट वेल boeiend zijn, spannend zijn, leuk zijn, gezellig zijn.
0: Ja.
1: Als je haar ik dien, kan je zeggen, bedroevend, droevig rahiga, bedrukt rahiga, dat jeevan thora moeite se katiga. Dus probeer van elke dag een mooie dag te maken.
0: Ja.
1: En natuurlijk, doek zoek lagal ba sab koi ke oppar.
0: Sunna,
1: maar tu na broeia hoi je.
0: Nee. Maar ik denk ook, om met jou 32 jaar lang vol te houden. Jij bent een man van praten. Jij houdt van praten.
1: Dat is niet moeilijk hoor.
0: Maar, hamlok aan Milong. Ja.
1: Maar je vraagt het wel aan de verkeerde persoon nu.
0: Nee. Wat ik eigenlijk wil zeggen van... Hamlok, wij mannen dan... daar heb ik het vandaag even met name over de mannen. Hè. De mannen in een relatie lopen weg als ze moeten praten.
1: Thora se kamiba bij mannen soms.
0: Ha.
1: Dus daar moeten we aan werken. Daar kun je aan werken. Ik zei oefening baart kunst.
0: Ja.
1: Dus thora oefent ook je, thora probeer ik je... dan word je daar beter in vanzelf.
0: Yeah.
1: Dus na als je zegt dat je het wil, man, we hebben het niet gedaan, we hebben het niet gedaan, dus we hebben het niet gedaan. Nee, dat is de verkeerde houding.
0: Nee, maar probeer
1: je aan te passen.
0: Daar ligt een relatie mee. Het gaat goed en soms heb je van die momenten dat je een ruzie hebt met elkaar, maar dan praat je het niet uit.
1: Nee, maar dus dat is best wel link hoor, in elke relatie.
0: Ha.
1: Dus dan doe je alsof het niet is gebeurd.
0: Ha.
1: Dat is dus geen oplossing.
0: En je loopt weg. Je loopt gewoon weg. Oh, je wil niet eens daarover praten. Ja.
1: En je doet alsof het nooit is gebeurd. Alsof er nog geen probleem is. De panchou roj bitiga, panchou hapta bitiga. Dan zeg je, oké, het heeft nooit plaatsgevonden.
0: Ja.
1: Maar het probleem heb je dan niet besproken met elkaar.
0: Nee, je hebt het niet opgelost.
1: Vooral oplossing wana bespreken met elkaar.
0: Ja.
1: Van hoe gaan we dit voorkomen?
0: Ha.
1: Dus het is beter om erover te praten... en door die zure appel heen te bijten op dat moment, maar dan ben je ook klaar.
0: Yeah.
1: Don.
0: Ja.
1: Acha. Het natalak sikshara. Aaj ke sikshara natalak raha loit.
0: Ujala radio ke jitne sunne walo hai. Ujala radio ke jitne sunne walo hai. Alle luisteraars en natuurlijk het hele team van Ujala Radio. En namens je kinderen ook. Namens je hele familie. Chandrika Singh, familie Sharma. Worden jullie van harte gefeliciteerd met jullie 32-jarig huwelijksjubileum. Dheer janneke ietsje joanan nisip ho hai ga. Toen janne aaj kal biao hai, bihan toot ja hai. Of wat dan ook. Wat we natuurlijk niet hopen, maar om dit vol te houden, ja, John Batintu Bolle, ik hoop dat de mensen dit hebben begrepen en dat ze daar
1: hamke bati samjhawe wali, dus dat ga ik ook niet doen. Ik pretendeer daarmee ook niks.
0: Nee.
1: Maar John Batia toe hem wil ik laat ze weer, hè. 32 jaar, ik kon nog getalba. Toen jij Hindustani, maar geen getal toch? Getal. Ik ook getal, dus jij hebt er rond. Ik ook getal, jij denkt.
0: Ja.
1: Das Baris.
0: Maar je moet alles vieren. Je moet alles vieren.
1: Maar 32 is inderdaad geen getal, dus kakariham.
0: Nee, ja, maar goed, het is een mooi moment om ook weer te vieren. Je moet het vieren.
1: Nou ja, sabere ham jaglibati.
0: Koffietje
1: toen flitst. Nou ja, nee. Wat er gebeurt, dus je leven kan binnen een paar seconden door je hoofd flitsen, hè, Lloyd.
0: Houd toch, hè. Meemaken, Kartjoukli.
1: Echt, in een paar seconden.
0: Ja,
1: hè?
0: Ja, ja.
1: Je ziet zoveel dingen passeren de revue in een paar seconden.
0: Ja.
1: Je hele leven.